শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12ই আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যানহোম জাপানের দিকে এগিয়ে আসছে এবং মঙ্গলবার সন্ধ্যায় টোকিও সহ কান্তো অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে জাপানের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় তোহোকু অঞ্চলে সর্বোচ্চ 180 মিলিমিটার, কান্তোকোশিন অঞ্চলে 150 মিলিমিটার এবং প্রশান্ত মহাসাগরের ইজু দ্বীপপুঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টি একই সাথে তীব্র বাতাসও বয়ে আনবে। তোহোকু এবং কান্তোকোশিন অঞ্চলে মঙ্গলবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া এজেন্সি ভূমিধস, নিচু এলাকায় বন্যা, নদীর পানি ফুলে ওঠা এবং নদীর প্লাবন সহ দমকা বাতাস এবং উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছে। এজেন্সি আরও বলেছে যে বজ্রপাত এবং টর্নেডোর মতো দমকা বাতাসও বয়ে যেতে পারে। উল্লেখ, এই ঝড়টি পশ্চিম দিকে একটি অস্বাভাবিক গতিপথ অনুসরণ করছে। আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা বলছেন, ঝড়ের এই গতিপথের কারণে কান্তো ও তোহোকু অঞ্চলের উপকূলে অস্বাভাবিক বায়ু প্রবাহ সৃষ্টি হতে পারে এবং ঢেউয়ের আকস্মিক উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জাপানের দিকে ধেয়ে আসা ঝড়গুলো সাধারণত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 2 সপ্তাহ পরেও 6,000 এরও বেশি মানুষ সেখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। 28 জুলাইয়ের ভূমিকম্পে কুমামোতো জেলার কিছু এলাকা 7 মাত্রার তীব্রতায় কেঁপে ওঠে, যা জাপানের ভূকম্পন পরিমাপক স্কেলে সর্বোচ্চ। সোমবার পর্যন্ত ভূমিকম্পে 39 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দুর্যোগ সম্পর্কিত সন্দেহজনক মৃত্যুও রয়েছে। ভূমিকম্পে 22,000 এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 699টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইয়াতসুশিরো নগর, উকি নগর এবং হিকাওয়া শহরে প্রায় 34,000 আবাসিক গৃহে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ সকল এলাকায় পানি সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এনএইচকের এক জরিপ বলছে, জাপানের প্রধানমন্ত্রী তাকায়চি সানায়ের মন্ত্রিসভার প্রতি সমর্থন হার গত মাসের তুলনায় 5% কমে 53% দাঁড়িয়েছে, যা গত বছর মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর সর্বনিম্ন। অন্যদিকে অসমর্থনের হার 6% বেড়ে 33% হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টেলিফোনে এনএইচকে এই জরিপটি পরিচালনা করেছে। 2 বছরের ভিত্তিতে যোগাযোগ করা 18 বছর বা তার বেশি বয়সী 2,925 জনের মধ্যে 1,205 জন এতে সাড়া দিয়েছেন। 28 জুলাই জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোয় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া সম্পর্কেও জরিপে জিজ্ঞাসা করা হয়েছিল। জরিপে 11% বলেন যে তারা উত্তরগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অপরদিকে 56% বলেন যে তারা কিছুটা গুরুত্ব দিচ্ছেন, 21% বলেন যে তারা উত্তরগুলোকে ততটা গুরুত্ব দিচ্ছেন না এবং অপর 6% বলেন যে তারা এগুলোকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। মন্ত্রিসভা সম্প্রতি আগামী বছরের এপ্রিল মাস থেকে 2 বছরের জন্য খাদ্য পণ্যের উপর ভোগ্য পণ্য করের হার 1% নামিয়ে আনার সরকারি পরিকল্পনা অনুমোদন করেছে। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষদেরও এতে সুবিধা প্রদান করা হবে, যাতে খাদ্য পণ্যের উপর তাদের করের বোঝা কার্যত শূন্য হয়ে যায়। মোট 49% বলেন যে তারা নীতিটিকে সমর্থন করেন, 39% এর বিপক্ষে মত দেন এবং 12% সিদ্ধান্তহীন অথবা কোনো উত্তর দেননি। সম্রাট পরিবারের সদস্য সংখ্যা নিশ্চিত করতে জাপানের সংসদ সংশোধিত সম্রাট পরিবার আইন পাশ করেছে।
এই সংশোধনী জনসমর্থন পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে 3% বলেন যে এটি যথেষ্ট সমর্থন পেয়েছে, 26% বলেন এটি কিছুটা সমর্থন পেয়েছে, 41% বলেন যে সংশোধনীটি তেমন সমর্থন পায়নি এবং 23% বলেছেন যে এটি কোনো সমর্থনই পায়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের দেশীয় প্রযুক্তিতে তৈরি জিপিএস উপগ্রহ মিচিবিকি মঙ্গলবার সকালে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। জাপানের স্থানীয় সময় ভোর 4টার কিছুক্ষণ পর দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে মিচিবিকি নাম্বার 7 উপগ্রহ বহনকারী একটি H3 রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি উপরে ওঠার সময় দুটি বুস্টার এবং প্রথম পর্যায়কে আলাদা করে ফেলে। উৎক্ষেপণের প্রায় 29 মিনিট পর এটি উপগ্রহটিকে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিচিবিকি উপগ্রহগুলো অবস্থান সংকেত প্রেরণ করে। বর্তমানে এগুলোর মধ্যে 5টি জাপানের ওপর দিয়ে কক্ষপথে সক্রিয় রয়েছে। এগুলো স্মার্টফোনের জন্য উন্নততর অবস্থানগত তথ্য প্রদান করে এবং দুর্বল নেটওয়ার্কের এলাকায় ভূমিকম্পের সতর্কতা পৌঁছে দিতে সাহায্য করে। জাপান সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল আরও স্বনির্ভর একটি দেশীয় ভূ অবস্থান ব্যবস্থা অর্জনের জন্য মোট 7টি মিচিবিকি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা। তবে গত বছরের H3 রকেট উৎক্ষেপণ ব্যর্থতার কারণে মিচিবিকি নাম্বার 5 উপগ্রহটি হারিয়ে যায়। সরকার 6টি উপগ্রহ দিয়ে ব্যবস্থাটি পরিচালনা করার পরিকল্পনা করছে, যা প্রাথমিক পরিকল্পনার চেয়ে একটি কম। জাপান চলতি বছরের প্রথমার্ধে রেকর্ড পরিমাণ চলতি হিসাব উদ্বৃত্ত অর্জন করেছে। সোমবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী উদ্বৃত্তের পরিমাণ প্রায় 17.43 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় 110 বিলিয়ন ডলারে পৌঁছেছে। 1985 সালে তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি বছরের প্রথমার্ধের সর্বোচ্চ স্তর। এর প্রধান কারণ ছিল বিদেশি সহায়ক সংস্থাগুলো থেকে লভ্যাংশ আয় বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের রপ্তানি বৃদ্ধি। চলতি হিসাব হল দেশের বাইরে বাণিজ্য ও বিনিয়োগ থেকে অর্জিত আয়ের একটি প্রধান পরিমাপক। এদিকে জুন মাসে মাসিক চলতি হিসাবের ভারসাম্যে 92.3 বিলিয়ন ইয়েন বা প্রায় 583 মিলিয়ন ডলারের ঘাটতি দেখা দেয়, যা গত বছরের জানুয়ারি মাসের পর 17 মাসের মধ্যে প্রথমবারের মতো ঋণাত্মক হয়েছে। একটি কারণ ছিল ভ্রমণ খাতে উদ্বৃত্তের হ্রাস, কারণ আগত ভ্রমণকারীর সংখ্যা কমে গিয়েছিল।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13 আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের মূল ভূখণ্ডের উপর দিয়ে একটি শক্তিশালী ঝড় বয়ে যাওয়ায় টোকিও এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি এখনও কেটে যায়নি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যান হোমকে মঙ্গলবার সকালে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তোচিকি জেলায় ক্ষয়ক্ষতির খবরের মধ্যে মঙ্গলবার একটি এক্সপ্রেসওয়েতে নির্মাণ প্রতিবন্ধক ধসে পড়া সম্পর্কে জানা গেছে। একটি গাড়ি আটকা পড়ে গেলেও কেউ আহত হননি। ঝড়ের কারণে উৎসুনোমিয়া স্টেশনের কাছে ও টোকিওতে গাছপালা উপড়ে পড়েছে। ইবারাকি

ও তোচিগি জেলায় মোট চারজন সামান্য আহত হয়েছেন। বুধবার পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ ভূমিধস, নদীর জল ফুলে ওঠা ও বন্যা নিয়ে সতর্ক করে দিচ্ছে। ঝড়টি এখন জাপান সাগরের উপর অবস্থান করছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো বলেছেন, উত্তর কোরিয়া বুধবার সকালে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোইজুমি সাংবাদিকদের জানান, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং এটি প্রায় 690 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তিনি বলেন, এটি জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কোইজুমি বলেন, উত্তর কোরিয়ার উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও অন্যান্য কর্মকাণ্ড জাপান এবং বৈশ্বিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বেইজিংয়ে অবস্থিত দেশের দূতাবাসের মাধ্যমে জাপান উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এবছর উত্তর কোরিয়া সম্ভবত সপ্তমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 180 ছাড়িয়ে গেছে এবং জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আরও জীবিতদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:30 দিকে 7.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলে। প্রচণ্ড কম্পনে ভূমিকম্পের কেন্দ্রস্থল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিস্তৃত এলাকা জুড়ে ভবন ধসে পড়েছে। জাতিসংঘ বলছে, চারটি প্রধান শহরে কমপক্ষে 188 জন মারা গেছেন। সারা দেশে 2,500 জনেরও বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। কলম্বিয়ার প্রধান শহরগুলোর একটি সংগঠন জানিয়েছে যে দক্ষিণ পশ্চিমের শহর কালিতে 95 জন এবং কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর পেরেইরাতে 79 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে কর্তৃপক্ষের ধারণা। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষতিগ্রস্ত কিছু স্থান পাহাড়ি এলাকা হওয়ায় এবং অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে সময় লেগে যেতে পারে। জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটো মোটরের সাবেক প্রেসিডেন্ট ওকুদা হিরোশি শনিবার প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 93 বছর। মিয়ে জেলার বাসিন্দা ওকুদা 1955 সালে টয়োটার তৎকালীন বিক্রয় কোম্পানিতে যোগ দেন। পরবর্তীতে কোম্পানি টয়োটার উৎপাদন শাখার সাথে একীভূত হয়ে টয়োটা মোটর নামে পরিচিতি লাভ করে। 1995 সালে টয়োটার প্রতিষ্ঠাতা পরিবারের বাইরের প্রথম ব্যক্তি হিসেবে কোম্পানি প্রেসিডেন্ট হন ওকুদা। তার কার্যকালে টয়োটা প্রিয়াস হাইব্রিড গাড়ি বাজারে চালু করার পাশাপাশি পরিবেশগত উদ্যোগ জোরদার করেছিল। বৈদেশিক বাজারেও কোম্পানিটি সম্প্রসারণ ত্বরান্বিত করেছিল। 1999 সালে টয়োটার চেয়ারম্যান হওয়ার পর ওকুদা জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের দিকে মনোযোগ সরিয়ে নেন। তৎকালীন প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর অধীনে সরকারি অর্থনৈতিক ও আর্থিক নীতি প্যানেলের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 2002 সালে বর্তমান জাপান ব্যবসায়িক ফেডারেশন বা কেইদান রেনের প্রথম সভাপতি পদে আসীন হন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দক্ষিণ কোরিয়ার পুলিশ বলছে দুইজন বিদেশিকে তারা গ্রেফতার করেছে। দেশের একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে তারা দুজনই হচ্ছেন চীনের সামরিক বাহিনীর সাবেক সদস্য। কিয়ংগি নাম্বু প্রদেশের পুলিশ এজেন্সি মঙ্গলবার দুই বিদেশিকে আটকের ঘোষণা প্রচার করে, যাদের একজনের বয়স 60-এর ঘরে এবং অন্যজন 40-এর ঘরে। এজেন্সি বলেছে উভয় ব্যক্তির নিজ দেশের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পুলিশ বলছে 60-এর ঘরে বয়সের সন্দেহভাজন ব্যক্তি 2024 সাল থেকে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ মহড়া চলার সময় বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়া সফর করেছেন। দক্ষিণ পশ্চিমের শহর কুনসানে অবস্থিত ঘাঁটির কাছে একটি হোটেলে বেতার বার্তা ধারণ ও অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে যুদ্ধ বিমান ও ভূমিতে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে যোগাযোগে আড়ি পাতায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে যে সন্দেহভাজন অন্য ব্যক্তি অর্থ ও পণ্যের বিনিময়ে মার্কিন ঘাঁটিতে কর্মরত একজন দক্ষিণ কোরীয় কর্মীর কাছ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ কোরিয়ায় চীনা সেনাবাহিনীর সাবেক সদস্যদের এরকম অভিযোগে গ্রেপ্তার হওয়া হচ্ছে অস্বাভাবিক। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া সংস্থা বলছে পশ্চিম ইউরোপে জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল রেকর্ড সর্বোচ্চ। কোপেরনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা ঘোষণা করেছে যে ফ্রান্স, স্পেন ও জার্মানি সহ বিভিন্ন দেশের গড় তাপমাত্রা 21.62 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 1991 থেকে 2020 সালের মধ্যবর্তী সময়ের গড় তাপমাত্রার চাইতে এটা 2.79 ডিগ্রি বেশি। সংস্থা বলেছে গ্রীষ্মের শুরু থেকে তাপ প্রবাহের অস্বাভাবিক দীর্ঘস্থায়িত্ব এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। একই সাথে খুব কম বৃষ্টিপাতের অভিজ্ঞতার মধ্যে দিয়ে অঞ্চলকে যেতে হচ্ছে। আবহাওয়া সংস্থা বলছে সেন, রাইন ও দানিউবের মতো নদীতে পানির স্তর খুবই নিচে নেমে যাওয়ায় পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে। মধ্যমেয়াদী পাল্লার ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী উচ্চচাপ ব্যবস্থা এই অঞ্চলে তাপকে আটকে রেখেছিল। সংগঠনের মুখপাত্র বলেছেন মাটি শুকিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে শীতল করার সামর্থ্যতা হারিয়ে ফেলায় তাপ খুব সহজে জমা হতে থাকার পরিবেশ সেটা তৈরি করে দিচ্ছে। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন কিভাবে তাপ প্রবাহের চরম অবস্থাকে তীব্রতর করে দিচ্ছে এটা হচ্ছে তার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোনো খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
0: বন্ধুরা, আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।
2: いただきます。日本食は健康にいいんですよ。これ生卵ですか？はい。すみません。私生卵は食べられません。そう。じゃあ納豆もダメ？納豆大好きです。
1: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন,
3: ইতাদাকিমাস,
0: খাবার গ্রহণ করছি।
1: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
0: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
1: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: করে নামাতামাগো দেসকা,
0: এটা কি কাঁচা ডিম?
1: হারুসান বললেন,
2: হাই,
0: হ্যাঁ।
1: তাম ক্ষমা চাইল,
2: সুমিমাসেন,
0: মাফ করবেন,
2: ওয়াতাশি নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন,
0: আমি কাঁচা ডিম খেতে পারি না।
1: কাইতো বলে,
4: সো,
0: ও তাই নাকি,
4: যা নাত্তো মো দামে,
0: তাহলে নাত্তো খেতেও আপত্তি আছে নাকি?
1: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
0: নাত্তো আমার ভীষণ পছন্দ।
1: দিদি, নাত্তো আসলে কি রকম খাবার?
0: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ, যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
1: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
0: আজকের মূল বাক্য হল, আমি কাঁচা ডিম খেতে পারি না। এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
5: নামাতামাগো
0: মানে হল কাঁচা ডিম এবং
5: তাবেরারেমাসেন
0: মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
5: তাবেরারেমাসেন।
0: এখানে মূল ক্রিয়াপদ
5: তাবেরু
0: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
5: তাবেরারেরু
0: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
5: তাবেরারেরু
0: কথাটির মার্জিত নাবোধক রূপ
5: তাবেরারেমাসেন।
1: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল তাবেরারেমাসেন।
0: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
5: তাবেরারেমাসেন।
1: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো? এবার শুনে শুনে শব্দ করে বলুন,
5: তাবেরারেমাসেন, নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন, নামাতামাগো ওয়া তাবেরারেমাসেন।
0: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
0: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
6: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
1: প্লিজ বেশি করে খান।
5: দোজো
0: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
5: থাকসাং
0: মানে হল প্রচুর বা বেশি করে, এবং
5: থাবেতে কুদাসাই
0: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
5: থাবেরু
0: বা খাওয়া ক্রিয়ার তে রূপ, এবং এর পরে আছে
5: কুদাসাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন,
1: মাফ করবেন, আমি সাশিমি খেতে পারি না।
5: সুমিমাসেন
0: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
5: ওয়াতাশি
0: মানে হল আমি, আর
5: সাশিমি
0: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
1: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
5: সাশিমি ওয়া তাবেরারেমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন, সুমিমাসেন ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
0: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর্ক খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
5: বুতানিকু, বুতানিকু।
0: তাহলে পুরো কথাটি কি হবে?
7: সুমিমাসেন, ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
1: বন্ধুরা, ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
0: আজকের বোনাস বাক্য, তাম এবং কাইতো এ কথাটি তাদের সংলাপে বলেছে
3: ইতাদাকিমাস,
5: ইতাদাকিমাস।
0: এটা হলো কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
5: গোচোসামাদেশিতা।
0: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
5: ইতাদাকিমাস
0: এবং খাওয়া শেষ হলে
5: গোচোসামাদেশিতা।
1: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
5: ইতাদাকিমাস, ごちそうさまでした।
0: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
3: いただきます।
8: 日本食は健康にいいんですよ।
2: これ生卵ですか？
8: はい。
2: すみません。 私生卵は食べられません。
4: そう。 じゃあ納豆もダメ？
2: 納豆大好きです。
9: 食いしん坊カイトにお任せ。
1: エバーカイトアプナルボジョンビシャロドポルボ。エポルベアジコタハベジャパネルブレックファストバショカレンナスタニエ。
0: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
1: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
0: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্তো, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
1: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
0: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
1: আমিও খেতে চাই। ওয়াতাশিমো তাবেতাই দেস।
0: শ্রোতাবন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আগামী পর্বে দেখবো তাম কিছুটা অসুস্থ বোধ করছে, যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।